আলাপ অ্যাডিলেড, আলাপ অ্যাডিলেড। নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও অ্যাডিলেড 101.5 FM এর বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড নিয়ে আমি হাজির শুভেন্দু। থাকবো আপনাদের সাথে আগামী এক ঘন্টা কথায়, গল্পে ও গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আপনারা প্রতি মাসের দ্বিতীয় রবিবার দুপুর একটার সময় প্রিয় ভারতী অনুষ্ঠান, প্রিয় ভারতী চ্যানেলে রেডিও অ্যাডিলেড 101.5 FM এ বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড শুনতে থাকেন। এই অনুষ্ঠানে আমরা বাংলায় নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করে থাকি। এই অনুষ্ঠানের সাথে থাকে নানান ধরনের অনুষ্ঠানের মধ্যে যা থাকে, যেমন কথায় গল্পে ও গানে, গানে ভুবন ভরিয়ে দেব, এটা আমাদের টিপিক্যালি গানের অনুষ্ঠান। আজকে যে অনুষ্ঠানের নিয়ে আমি হাজির হয়েছি, এই অনুষ্ঠানে আমরা নতুন চিন্তা ভাবনা, নতুন কিছুর উপস্থাপনা করি এবং এই অনুষ্ঠান আমরা নাম দিয়েছি অজানাকে জানি। তো আসুন শ্রোতা বন্ধুরা, আমরা রেডিও অ্যাডিলেড 101.5 FM এর বাংলা অনুষ্ঠানে আজকে অজানাকে জানি অনুষ্ঠানে নতুন কিছু জানার চেষ্টা করি। শ্রোতা বন্ধুরা, কথায় এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমাদের অনুষ্ঠান শুরু করব এই সুন্দর গানটি দিয়ে, কোন কূলে আজ ভিড়ল তরি। এই সুন্দর গানটি গেয়েছেন আমাদের প্রিয় শিল্পী

শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। আজকে আমরা কথা বলবো এই বাংলা অনুষ্ঠানে, অজানাকে জানি অনুষ্ঠানে, নতুন কিছু জানার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, বিগত কয়েকদিনে আমাদের সাধের ভারতে বিভিন্ন রকমের নানান ধরনের ঘটনা ঘটে চলেছে, যার বেশিরভাগই খুব সুখকর বা প্রীতিকর নয়। এই অনুষ্ঠানে আমার কোনো উদ্দেশ্য নেই কোনো অপ্রীতিকর ঘটনার উপস্থাপনা করে আপনাদের মন ভারাক্রান্ত করার চেষ্টা করব। বরং চলুন আমরা শুনি যে এই যে নানান ধরনের অস্থিরতা, নানান ঘটনা ঘটে চলেছে বিগত কয়েক মাসে ভারতবর্ষে, সেই অস্থিরতা ও নানান ঘটনা প্রবাহের মাঝখানে আমাদের সাধের দেশ ভারত কি কি অ্যাচিভমেন্ট করেছে, আমরা ঠিক কি কি পেলাম লাস্ট, ধরে নিই লাস্ট এক মাসের মধ্যেই, এক মাসের মধ্যে ভারতে কি কি নতুন ঘটনা ঘটলো যাতে আমাদের মন কিছুটা খুশি হবে এবং আমরা তাতে কিছুটা গর্ববোধ করতে পারি। তো চলুন দেখা যাক। বিগত কয়েক মাস আগে 6 এপ্রিল আমাদের তামিলনাড়ুতে কালপাকম একটা জায়গায় আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টরা একটি বড় উপলব্ধি অর্জন করেন, আমাদের নিউক্লিয়ার ফার্স্ট ব্রিডার রিয়্যাক্টর। আমি এই সম্বন্ধে একটু বিস্তারিত পরে আলোচনা করছি। ওটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে ভারত অ্যাচিভ করে। 17 জুলাই ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হলো, যা কিনা পুরোপুরি পরিবেশ বান্ধব এবং এক্সস্ট হিসেবে জলীয় বাষ্প ত্যাগ করে, এবং হাইড্রোজেন চালিত ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন ভারতে চালু হয়ে গেল 18 জুলাই। তার একদিন পরেই ভারত আরেকটা সাফল্য অর্জন করেছে। প্রাইভেট কোম্পানি স্কাইরুট, তারা তাদের প্রথম অরবাইটাল রকেট বিক্রম-1 সাকসেসফুলি, সফলভাবে অন্তরিক্ষে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে জুলাই মাসের 18 তারিখে। 22 জুলাই আমাদের সাধের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাদের নতুন জেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করে। 25 জুলাই আমাদের ক্রীড়া জগতে, খেলার জায়গায় অনহাত সিং 18 বছর, মাত্র 18 বছর বয়সে ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিশ্ব চ্যাম্পিয়ন হন। কয়েকদিন আগে গেল কমনওয়েলথ গেমস, এবং এই কমনওয়েলথ গেমসে, স্কটল্যান্ডের কমনওয়েলথ গেমসে ভারতের অভাবনীয় সাফল্য আমি একটু বিস্তারিতভাবে তুলে ধরব পরের অনুষ্ঠানের পরের অংশে। এই এক মাসের মধ্যে, এই কয়েক মাসের মধ্যে এই ছোটোখাটো, আপনারা যদি বলেন ছোটোখাটো তো ছোটোখাটোই, কিন্তু অনেক সাফল্য অর্জন করেছে আমাদের দেশ। আর একটা কথা বললে না বললেই নয়, সেটা হচ্ছে অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড। আমি ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে একটু বিস্তারিত কথা বলবো পরের অনুষ্ঠানের পরের অংশে। তবুও নানান অলিম্পিয়াড, ম্যাথস অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, এইসব এআই অলিম্পিয়াড, এইসব অলিম্পিয়াডে এই বছর এবং বিগত 2-3 বছরের মধ্যে ভারতের, আমাদের ইয়াং জেনারেশনস, যাকে আমরা জেন জি বলে থাকি, তারা অভাবনীয় সাফল্য অর্জন করেছে, সারা পৃথিবীতে ভারতের নাম উজ্জ্বল করেছে। এই নিয়ে আমি ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে একটু কথা বলবো কিছুক্ষণ পরে। তো যে জেন জিরা রাস্তায় নেমে নানান আন্দোলন করে চলেছে, এবং তাদের বেশ কিছু জেন জির আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা এবং তাদের উপস্থাপনায় নানান অসঙ্গতি এবং মানুষের মনে নানান অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করেছে, এর মাঝখানে দাঁড়িয়ে আমাদের জেনজি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে সাফল্য দেখাচ্ছে, এবং কমনওয়েলথ গেমসে আমাদের খেলার জগতের মানুষেরা যে সাফল্য দেখিয়েছেন, তা সত্যি অভাবনীয় এবং আমাদেরকে সত্যি খুবই আনন্দ এবং গর্ব প্রদান করে থাকে। শ্রোতা বন্ধুরা, কথা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা চলুন বরং আরেকটা গান শুনে নিই। এই সুন্দর লোকগীতিটা গেয়েছেন আমাদের খুবই প্রিয় শিল্পী রুনা লায়লা।

ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল বিগত কয়েক মাসে ভারতের নানান সাফল্য নিয়ে। আমি প্রথমে একটু শিক্ষা জগতে আসি। তো ভারতবর্ষের ছেলেমেয়েরা কি খুব পড়াশোনা করছে, খুব ভালো শিক্ষা দীক্ষায় বিভিন্ন কাজে এগিয়ে যাচ্ছে? এবং সত্যিই তাই, শিক্ষা জগতে বা আমাদের জেনজিরা পড়াশোনায় সায়েন্স, টিপিক্যালি সায়েন্স এবং টেকনোলজি, এই জগতে তারা কিন্তু তাদের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছে যে ফিউচার আমাদের জন্যে অপেক্ষা করছে, আমরা দেখে নেব ভারতের ভবিষ্যৎ। তো সুতরাং আপনাদের চিন্তার কিছু নেই। কথা হচ্ছে, আমরা কথায় আসি, বিভিন্ন অলিম্পিয়াডে বিগত কয়েক বছরে অলিম্পিয়াডে যদি দেখা যায়, তাতে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড, তো তার মধ্যে গত বছর মুম্বাইতে যে অলিম্পিয়াড হয়েছিল তাতে 21 অগস্ট, তাতে ভারত 4টি স্বর্ণপদক অর্জন করেছে। সেখানে 21টা দেশ পার্টিসিপেট করেছিল। তারপরে গত বছরে আমাদের বায়োলজি অলিম্পিয়াডে, যেটা 2025 বায়োলজি অলিম্পিয়াডে, ভারত 3টে গোল্ড, 2টো সিলভার এবং 1টি ব্রোঞ্জ পদক অর্জন করে। 2023 ম্যাথস অলিম্পিয়াডে ভারত 3খানা গোল্ড অর্জন করে। এআই অলিম্পিয়াড চায়নায় আমাদের 6 ছাত্র পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, এবং তাদের মধ্যে 3টি স্বর্ণপদক, 2টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ। ম্যাথস অলিম্পিয়াড যেখানে ইন্ডিয়া 252 নম্বরের মধ্যে 193 নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে থাকে। এখনো পর্যন্ত ভারতের ছাত্ররা যে নাম্বার স্কোর করেছে তার মধ্যে এটা হাইয়েস্ট। এটা ছিল 6th ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড 2025, এবং তাতে ভারত 3টি স্বর্ণপদক, 2টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ মেডেল পায়। এবারে আমি একটু বিস্তারিত কথা বলবো এবছরে অনুষ্ঠিত ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে। এবছরের ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হলো কলম্বিয়াতে, যেখানে অনুষ্ঠানটি হয় 5th থেকে 12th জুলাই, এবং এই অনুষ্ঠানে 85টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। এটা ছিল 56th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড। তার মধ্যে ভারতের 5 স্টুডেন্ট অভাবনীয় সাফল্য অর্জন করে, যার মধ্যে 5টা স্বর্ণপদক। এবং এই অলিম্পিয়াডে ভারত প্রথম স্থান ভাগ করে নেয় সারা পৃথিবীর এই কটি বিভিন্ন দেশের সাথে, যাদের মধ্যে রয়েছে চায়না, রাশিয়া, তাইওয়ান, সাউথ কোরিয়া এবং কাজাখস্তান। এই কয়েকটা দেশের সাথে ভারত যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে। এই পরীক্ষাটা কিন্তু খুব সহজ পরীক্ষা ছিল না। এটা আমাদের, আমরা যদি কঠিন পরীক্ষাকে আইআইটি বা বিভিন্ন কঠিন পরীক্ষা হিসেবে ধরি, এই পরীক্ষা তার থেকে অনেক অনেক বেশি কঠিন। এতে 10 ঘন্টা ধরে পরীক্ষা হয় এবং তাতে 5 ঘন্টা থাকে থিওরি, যেখানে কোনো এমসিকিউ বা ওই রকম কোনো সহজ কোশ্চেন আসে না, বা যে কোশ্চেন আমি মুখস্থ করে গিয়ে বলে দিতে আনসার করে দিতে পারবো এইরকম কোশ্চেন আসে না। এখানে ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, যেগুলোকে সেই মোমেন্টে নিজের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা এবং নলেজ দিয়ে সলভ করতে হয় ওই প্রোগ্রাম, ওই কোশ্চেন্সগুলোকে। তারপরে থাকে 5 ঘন্টার প্র্যাকটিক্যাল ল্যাব টেস্ট, যেখানে কোনো কিছুই আগে থেকে জানা থাকে না যে কার জন্যে কি ধরনের কি ল্যাবরেটরি টেস্ট বা কি ধরনের কি এক্সপেরিমেন্ট করতে হবে। তো এহেন কঠিন পরীক্ষায় ভারত সাফল্য অর্জন করে, ভারতের ছেলেমেয়েরা। এবং তার মধ্যে যে 5 আমি তাদের একটু নাম বলার চেষ্টা করব। এই টিমের সাথে ছিলেন প্রফেসর অন্বেষ মজুমদার আর ডক্টর লীনা যোশী, যারা গোল্ড মেডেল পেয়েছে। তার মধ্যে খসিক পুনে থেকে, রিদ্ধেশ ইন্দোর থেকে, রিসেথ দিল্লি দ্বারকা থেকে, শ্রেষ্ঠ মুম্বাই থেকে, স্বরিত আহমেদাবাদ থেকে। এরা আমাদের দেশের গর্ব এবং ভারতের মুখ উজ্জ্বল করেছে। গত বছর ফিজিক্স অলিম্পিয়াডেও ভারত 3খানা গোল্ড মেডেল পেয়েছিল, সেটাও আমাদের জন্যে খুবই এক আনন্দময় অনুষ্ঠান ছিল। ভারতের শিক্ষা ব্যবস্থাকে সারা পৃথিবীর লোক যে যাই বলুক না কেন, তাতে আমাদের বিরাট কিছু যায় আসে না। এবং ভারতবর্ষের জেনজি যে ভবিষ্যতে সারা পৃথিবীতে নানান ধরনের তাদের কার্যকলাপ দেখাবে, এতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবং ভারতের ছেলেমেয়েরা যে
প্রচণ্ড ট্যালেন্টেড এবং তাদের মধ্যে বহু সংখ্যক ছেলে যে ঠিক পথে রয়েছে এবং ভবিষ্যতে তারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত রাখবে এতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, বিভিন্ন প্রদীপের তলায় যেরকম অন্ধকার থাকে সেই রকম আমাদের এই জেনজির বিভিন্ন কার্যকলাপ আমাদের মোটেই আনন্দ দেয় না। আমি আজকে অনুষ্ঠানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি না, ভবিষ্যতে যদি কখনো সময় হয় আপনাদের সাথে কথা বলবো। শ্রোতা বন্ধুরা, অনেকক্ষণ কথা হলো, আবার চলুন একটা গানের বিরতি নিই, একটা সুন্দর গান শুনবো আমাদের অর্বাচীন ব্যান্ডের। এই বিখ্যাত সুন্দর লাল পাহাড়ের দেশে যা, এই আমাদের গ্রাম বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা শুনুন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে।

শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল অজানাকে জানি অনুষ্ঠানে। গত কয়েক মাসে ভারতের বিভিন্ন অ্যাচিভমেন্ট নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি, যাতে আমাদের জেনজি আমরা তাদেরকে উৎসাহ যোগাতে পারি এবং তাদের ফিউচার আরও ভালো হয়, আরও উজ্জ্বল হয় এবং দেশকে নতুন উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। এবং আমার নিশ্চিত বিশ্বাস যে ভারতের জেনজি ভারতকে নতুন উন্নতির শিখরে নিশ্চয়ই নিয়ে যাবে, বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজকে আমার অনুষ্ঠানের মেইন পার্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং তারপরে আমি খেলা জগতের কিছু কথা বলবো। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভারতের অবস্থান, প্রগতি এবং ভবিষ্যৎ সত্যি সাফল্যের দিকে এগিয়ে চলেছে। গত 18 জুলাই ভারতের স্পেস মিশনে এক স্মরণীয় দিন, কেননা সেই দিন ভারতের নিজি কোম্পানি, প্রাইভেট কোম্পানি স্কাইরুট, তারা সফলভাবে প্রতিস্থাপন করল স্কাইরুটের প্রথম অরবিটাল রকেট বিক্রম-1। আমাদের মহান বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নামে ওরা বিক্রম-1 প্রথম প্রাইভেটলি নিজেদের সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভারতের রকেট উইথ পেলোড তারা অন্তরিক্ষে, যাকে আমরা বলি মহাকাশে, সফলভাবে পাঠাতে সক্ষম হল। এই মিশনের সম্বন্ধে একটু কিছু বলতে আমার খুব ভালো লাগছে। এই মিশনের নাম দেওয়া হয়েছিল আগমন, খুব সুন্দর নাম আগমন। এবং এই মিশনে জাস্ট কয়েকজন ইয়াং ভারতীয় সায়েন্টিস্ট, তারা নতুন স্টার্ট আপ কোম্পানি তৈরি করে জাস্ট কয়েক বছর আগে, এবং তারা প্রথম চেষ্টাতেই সফলভাবে মহাকাশে তাদের রকেট পাঠাতে সক্ষম হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এই রকেট কিন্তু খালি যায়নি, এই রকেট 350 কেজি, মানে 3.5 কুইন্টাল পেলোড নিয়ে গেছে, এবং খুব কাছাকাছি নয়, 450 কিলোমিটার উপরে লো আর্থ আর্থ অরবিট যেটাকে আমরা বলি, সেখানে সফলভাবে তাদের পেলোড প্লেস করতে, স্থাপন করতে সক্ষম হয়েছে। এবং এই রকেট যে ওরা পাঠিয়েছে তাতে কিছু মজার ঘটনা ছিল, যেটা ভারতে প্রথম হয়েছে। প্রথম যে 3/4 রকেটের যে অংশ ওটা কিন্তু সলিড প্রোপেলার, তো তারপরে যে লাস্ট 1/4 ওটা কিন্তু লিকুইড প্রোপেলেন ছিল, লিকুইড, এবং তাতে যে স্পেশাল ইঞ্জিন দেওয়া হয়েছে, ইঞ্জিন তৈরি করা হয়েছে, সেটা পুরোপুরি 3D টেকনোলজিতে তৈরি করা মেশিন, যেটা সারা পৃথিবীতে খুব এক অনন্য ঘটনা। এই 3D ইঞ্জিন তৈরি করা হয়েছে মাত্র কিছুদিনের সময়ে, যে ইঞ্জিন বানাতে 2-3 বছর লেগে যায় সময়, 3D টেকনোলজিতে 3D প্রিন্টেড ইঞ্জিন মাত্র কয়েক মাসের মধ্যেই, রাদার কয়েক দিনের মধ্যেই এই মেশিন তৈরি করা হয়েছে, এবং সফলভাবে সেই ইঞ্জিন কাজ করেছে উইথ লিকুইড প্রোপেলেন্ট। এই রকেটের সাথে যে পেলোড গেছে সেখানেও কিছু মজার ঘটনা আছে। তো এই রকেটে যে পেলোড, তাতে কসমিক লুম নামে একটা হীরা পাঠানো হয়েছে, এবং এই হীরার সাথে আরেকটা 18-ক্যারেট গোল্ডের একটা ছোট রকেট লাগানো আছে, যার মধ্যে 3 জন আমাদের বিখ্যাত বিজ্ঞানীর মূর্তি রয়েছে, ডক্টর APJ আব্দুল কালাম, ডক্টর বিক্রম সারাভাই এবং আমাদের নোবেলজয়ী বিজ্ঞানী CV রামন। তো এই 3 জনের মূর্তি রয়েছে ওই গোল্ডেন রকেটের মধ্যে। কিন্তু তার থেকে একটা বড় ব্যাপার হচ্ছে, এই রকেট স্থাপনের জন্যে সারা পৃথিবীতে একটা বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। তার কারণ, এই রকেট যে জিনিসটা নিয়ে গেছে সেটা সারা পৃথিবীর চোখে খুব একটা ভালো ঠেকছে না, কেননা এই রকেট নিয়ে গেছে একটি রোবোটিক আর্ম। রোবোটিক আর্ম, যেটা কসমোসার্ভ বলে ভারতের এক কোম্পানি বানিয়েছে এই রোবোটিক আর্ম, এই রোবোটিক আর্মের কাজ হচ্ছে মহাকাশে যে জঞ্জাল, মানে এত মহাকাশে যে পাঠানো হয়েছে রকেটস যেগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে, সেগুলো আর কোনো কাজের না, সেই জঞ্জাল নাকি এই রকেট সাফ করবে। এই রকেট সেই জঞ্জালগুলো ধরবে এবং ধরে পৃথিবীতে পাঠিয়ে দেবে, বা তার কিছু একটা ব্যবস্থা করবে। এই জঞ্জাল সাফ করার নামে যে রোবোটিক আর্মস আর কি কি কাজ করবে, সেই জিনিসটা কিন্তু সবার কাছে পরিষ্কার নয় এবং সেটা সিক্রেট। সুতরাং আমাদের এই নিয়ে বিশেষ আলোচনা করার জায়গা নেই, তবুও প্রথম অবস্থাতেই যে স্কাইরুট ভারতের প্রাইভেট কোম্পানি রকেট মহাকাশে স্থাপন করে দিল প্রথম চেষ্টাতেই, এবং সেটা খুব তাড়াতাড়ি করা হয়েছে, আমাদের ইসরো,
আমাদের ইন্ডিয়ান সায়েন্স রিসার্চ অর্গানাইজেশন ইসরো, আমাদের তারা তাদের লঞ্চ প্যাড ওদেরকে প্রোভাইড করেছিল এই রকেট প্রতিস্থাপন করার জন্য, এবং এই রকেট সফলভাবে প্রথমবারের জন্য মহাকাশে পৌঁছে যায়। এবং ভারতের ইতিহাসে যে আরও 200টা বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি যারা মহাকাশ গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য এটা একটা বিরাট সাফল্য। সবাই জানে ফিউচার, আমাদের ফিউচার কিন্তু মহাকাশে, সুতরাং মহাকাশ নিয়ে আমাদের গবেষণা করতেই হবে। সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানি যারা আছে তারা যদি এগিয়ে না আসে, তো শুধুমাত্র ভারত সরকারের পক্ষে এই গবেষণায় একাকী কাজ করে যাওয়া খুব সহজ নয়। তাই বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা এই গবেষণায় অংশগ্রহণ করেছে, যেটা ভারতের ভবিষ্যতের জন্য বিরাট বড় পদক। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা চলুন আরেকটা গান শুনে নিই। আমরা এবার একটা সুন্দর বাউল সঙ্গীত শুনব। এই মিষ্টি বাউল সঙ্গীত, বিখ্যাত বাউল সঙ্গীতটি গেয়েছেন পূর্ণদাস বাউল, সুন্দরী কমলা।

শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল অজানাকে জানি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতের সাফল্য কথা বলতে গিয়ে আমি আরেকটা জিনিসের দিকে নজর ঘোরাবো, যেটা হয়তো সারা পৃথিবীতে সেইভাবে খবরে আসেনি, চুপি চুপি ভারত সেটা অ্যাচিভ করে নিয়েছে, কিন্তু ঘটনা প্রবাহে ফিজিক্স পরিপ্রেক্ষিতে এই অ্যাচিভমেন্ট কিন্তু বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সারা পৃথিবীতে সত্যি কথা বলতে কি দ্বিতীয় দেশ হিসেবে এই জিনিস অ্যাচিভ করা ভারতের পরমাণু বিজ্ঞানীদের ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য। আমি এটাকে এইভাবেই দেখি, এই সাফল্যগুলো ভারতের ফিউচারকে অনেক তাড়াতাড়ি অনেক উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। তো সুতরাং এই মিশনটা নিয়ে একটু কথা বলার আমার খুব ইচ্ছে হচ্ছে। দেখা যাক, পরমাণু নিয়ে যাদের মধ্যে একটু ধারণা আছে, এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু আমরা জানি, পারমাণবিক বোমা, পারমাণবিক বিস্ফোরণ এবং অ্যাটমিক পাওয়ার। অ্যাটম এখন তো অ্যাটম, তার অনেক লেভেলের নিচের লেভেলে আমরা চলে গেছি। অ্যাটমের পরে কোয়ার্ক, তারপরে তো এখন কোয়ান্টাম নিয়ে সব কিছু চলছে। তো এবারে এই অ্যাটমিক এনার্জিতে যেখানে সারা পৃথিবীতে যত রকমের ঝামেলা, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এনার্জি, হরমুজ প্রণালী, তেল, কয়লা, সে তো চলছেই। এবারে এই এনার্জির কোনো একটা পুরোপুরি সমাধান যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু কোনো দেশের পক্ষে যদি এনার্জিতে অন্য দেশের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে কিন্তু মুশকিল। তো সুতরাং ভারতের এমন একটা চিন্তাভাবনা বেশ কয়েক বছর ধরে ছিল, যাতে পারমাণবিক যে শক্তি সেইটাকে যদি পুরোপুরি ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে যে জিনিসটা পারমাণবিক রিয়্যাক্টর ভারতের ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড তারা বানাতো, এবং আরও সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশই এই নিউক্লিয়ার রিয়্যাক্টর বানাতো। এই নিউক্লিয়ার রিয়্যাক্টরের মধ্যে একটা স্পেশাল ফিশন রিয়াকশন, যেটা পরমাণু শক্তির মূল উৎস, এর একটা বিশেষ একটা পদ্ধতির জন্যে ভারত চেষ্টা করে যাচ্ছিল বেশ কয়েক বছর ধরে, দশ বছর ধরে। এবং এই রিয়াকশনটাকে বলে, এই রিয়াকশন যে ফিশন রিয়াকশন, এই রিয়াকশনে একটা পার্টিকুলার স্টেজ অ্যাচিভ করা, যেটাকে আমরা বলি সাস্টেইনড কন্ট্রোলড চেইন রিয়াকশন। এখানে আমরা অ্যাচিভ করি যেটাকে বলে নিউক্লিয়ার ক্রিটিক্যালিটি। নিউক্লিয়ার ক্রিটিক্যালিটি মানে, তো এই সিচুয়েশনে আমরা যা ফুয়েল আমরা দিচ্ছি, আইদার সেম লেভেল অফ ফুয়েল আমরা তৈরি করে নিচ্ছি বা তার থেকে বেশি অ্যামাউন্ট অফ ফুয়েল তৈরি করে নিচ্ছি, সুতরাং এবং এই ইঞ্জিনটা তখন সেলফ সাস্টেইন মোডে চলে যায়। তো এই যেটা তৈরি করা হয়েছে সেটাকে বলছে PFBR, প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। তো এ কি করছে, এই সিচুয়েশনে কি হচ্ছে যে আমরা যে ইউরেনিয়াম 238 ফুয়েল আমরা দিয়ে থাকি, সেখান থেকে যে জিনিসগুলো তৈরি হয়, আইদার সেগুলো কিছু ওয়েস্ট এবং কিছু আবার রিউজ করা যেতে পারে। এতদিন যা হচ্ছিল ম্যাক্সিমাম ওয়েস্ট হচ্ছিল আর কিছুটা রিউজ করা যাচ্ছিল, কিন্তু এই সিচুয়েশনে যে নিউক্লিয়ার ক্রিটিক্যালিটিতে যেটা অ্যাচিভ করা গেছে, যে আমরা ইউরেনিয়াম 238 যেটা দিচ্ছি, সেখান থেকে প্লুটোনিয়াম তৈরি হচ্ছে, এবং সেই প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম 238 যেটা নতুন তৈরি হচ্ছে, সেটা আমরা যে ফুয়েল দিচ্ছি তার থেকে অ্যামাউন্টে বেশি। এই স্টেজটা অ্যাচিভ করাটা বিরাট ব্যাপার। এখান থেকে আমরা যে নতুন প্লুটোনিয়াম পাবো সেটাকে আমরা আবার ইউজ করতে পারবো, এবং এই স্টেজ থেকে আমরা নেক্সট স্টেপে আমরা যেটা যাব সেটা হচ্ছে থোরিয়াম ইউজ করা। থোরিয়াম এমন একটা পারমাণবিক ফুয়েল যেটা আমাদের দেশে, ভারতবর্ষে প্রচুর রয়েছে, এবং প্রায় পৃথিবীর 25% রিজার্ভ থোরিয়াম ভারতে রয়েছে। তো সুতরাং আমাদের একবার পুরো সিস্টেমটা আয়ত্ত হয়ে গেলে আমাদের ফিউচারে এনার্জি নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকবে না। তামিলনাড়ুর কল্পাকাম যে জায়গায় আমাদের এই নতুন প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর স্থাপন করা গেছে, এবং এরপরে আমাদের পরমাণু শক্তিতে ভারত এক নতুন যুগে পা রাখলো, এবং আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের এনার্জি প্রবলেম, এই প্রবলেমটা সলভ করা যেতে পারে। শ্রোতা বন্ধুরা, কথা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা চলুন আরেকটা গান শুনে নিই, এবং এই গানের পরে ফিরে আসছি অজানাকে জানি অনুষ্ঠানে। এই মিষ্টি পুরনো দিনের গানটি আপনারা শুনুন নির্মলা মিশ্রের কণ্ঠে, আমার খুবই প্রিয় গান, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে।

শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল আলাপ অ্যাডিলেডে বাংলা অনুষ্ঠান, রেডিও অ্যাডিলেড 101.5 FM এর বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেডে। আমি রয়েছি শুভেন্দু, আপনাদের সাথে কথা বলছি। অজানাকে জানি অনুষ্ঠানে ভারতের গত কয়েক মাসে বিভিন্ন অ্যাচিভমেন্ট নিয়ে কিছু কথা। এবছর স্কটল্যান্ডে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারত খুব ভালো রেজাল্ট করেছে। একটা কথা বলি, এবছর কমনওয়েলথ গেমসে বহু দেশ অর্গানাইজ করতে চাইছিল না, সেই জন্য এবছর কমনওয়েলথ গেমস একটু ছোট আকারে হয়। সেখানে প্রচুর ইভেন্ট, যে ইভেন্টগুলোতে ভারত সাধারণত ভালো রেজাল্ট করে সেই ইভেন্টসগুলো ছিল না। এবছর কমনওয়েলথ গেমস একটু ছোট আকারে হয়, তার মধ্যে যেরকম হকি, ব্যাডমিন্টন এবং আরও অনেক ইভেন্ট ছিল না। তা সত্ত্বেও যে কটি ইভেন্ট ছিল তাতে ভারত খুব ভালো, অসম্ভব ভালো রেজাল্ট করেছে, ভালো প্রচুর পদক পেয়েছে। তো তার মধ্যে ভারত 39খানা পদক পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। 39খানা পদকের মধ্যে 13খানা গোল্ড, 17খানা সিলভার আর 9খানা ব্রোঞ্জ। তো এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে ফাইটিং, আপনারা যদি বক্সিংকে ফাইটিং হিসেবে ধরেন, বক্সিং এবং জুডো এই দুটো বিভাগে কিন্তু ভারত অভাবনীয় সাফল্য পেয়েছে। বক্সিং থেকেই এসছে প্রায় 10খানা মেডেল, যার মধ্যে 7খানা গোল্ড, আর জুডোতে এসছে 2খানা গোল্ড। তো সব মিলিয়ে ভারতীয়, তার উপরে ভারতীয় মেয়েরা বক্সিংয়ে দেখিয়ে দিয়েছে ভারতের নারী শক্তি। আমি এবারে কয়েকজনের নাম নেব, যাতে যারা এই এই পদকগুলো পেয়েছেন, তার মধ্যে প্রথমেই নিতে হয় আমাদের গর্বের ভারোত্তোলক, তিনি ওয়েট লিফটিং করেন উইমেন ওয়েট লিফটিংয়ে, মীরাবাই চানু। তিনি আবার গোল্ড পেয়েছেন এবছর এবং তিনি গোল্ড পাওয়াতে হ্যাট্রিক করেন। পরপর তিনটি কমনওয়েলথ গেমসে তিনি স্বর্ণপদক পান, যেটা ইতিহাসে এক বিরল ঘটনা, পৃথিবীর ইতিহাস। তিনবার স্বর্ণপদক ভারোত্তোলনে আমাদের দেশের গর্ব মণিপুরের মীরাবাই চানু। প্রথমে আসি অ্যাথলেটিক্সে, সার্ভেশ অনিল কুশারে সিলভার মেডেল ইন মেন্স হাই জাম্প, গুলবীর সিং সিলভার ইন মেন্স 10,000 মিটার, শ্রীশঙ্কর মুরলি সিলভার ইন মেন্স লং জাম্প, সীমা কালিরমন্না ব্রোঞ্জ উইমেন ডিসকাস, তেজস্বিন শঙ্কর ব্রোঞ্জ ইন মেন্স ডেকাথেলন, নীরজ চোপড়া সিলভার ইন মেন্স জ্যাভলিন থ্রো, জসবীর সিং ব্রোঞ্জ মেন্স জ্যাভলিন থ্রো, প্রবীণ চিত্রাভেল সিলভার, সেলভা প্রভু ব্রোঞ্জ মেন্স ট্রিপল জাম্প, গুলবীর সিং ব্রোঞ্জ মেন্স 5,000 মিটার, শর্মিলা ধনকর প্যারা অ্যাথলেটিক্সে গোল্ড ইন উইমেন শর্টপুট, শিল্পা কে শাইলা ব্রোঞ্জ উইমেন শর্টপুট, দিলীপ মাহাদু গভিদ গোল্ড, মোহাম্মদ বশীল সিলভার ইন মেন্স 100 মিটার, সোনম রানা গোল্ড, শম্ভু জুয়েল, শুভম জুয়েল সিলভার ইন মেন শর্টপুট। এবারে আসি বক্সিংয়ে, বক্সিংয়ে তো ফাটাফাটি ব্যাপার। উইমেন ক্যাটেগরিতে গোল্ড 51 কেজিতে সাক্ষী চৌধুরী, গোল্ড প্রীতি পাওয়ার, গোল্ড জাসমিন লম্বোরিয়া, গোল্ড প্রিয়া ঘঙ্ঘাস, অরুন্ধতী চৌধুরী গোল্ড, সিলভারে লাভলিনা সিলভার, যাদুমণি সিং। তারপরে মেন্স ক্যাটেগরিতে গোল্ড সচিন সিওয়াচ, মেন্স 80 কেজিতে গোল্ড অঙ্কুশ পানহাল, সিলভার নরেন্দ্র ব্রিওয়াল। জুডোতে আমাদের সোনার মেয়ে অস্মিতা দে গোল্ড উইমেন্স 48 ক্যাটাগরিতে, হর্ষ সিং গোল্ড মেন্স 60 কেজি ক্যাটাগরিতে, ইয়ামিনী মৌর্যা সিলভার, উন্নতি শর্মা ব্রোঞ্জ। এইরকম ভারতে কমনওয়েলথ গেমসে এবারে আমাদের ভারত সত্যি ভালো প্রদর্শন করেছে কমনওয়েলথ গেমসে, স্কটল্যান্ডের এবছরের কমনওয়েলথ গেমস। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠান হতে যাচ্ছে ভারতে আহমেদাবাদে, সেই অনুষ্ঠানে, সেই কমনওয়েলথ গেমসে আমি আশা করব ভারতের ক্রীড়া জগতের সাথে যারা যুক্ত তারা নিশ্চয়ই আরও অসম্ভব ভালো সাফল্য অর্জন করবেন এবং ভবিষ্যতে তাদের জন্যে আগাম শুভকামনা রইল। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আগে চলুন আমরা আরেকটা গান শুনে নিই, আমাদের সবার প্রিয় শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি শুনুন, ও গো মোর গীতিময়। গানটির গীতিকার কমল ঘোষ আর সুরকার রবীন চ্যাটার্জি। ও গো মোর গীতিময়।

শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল আজকে অজানাকে জানি অনুষ্ঠানে ভারতের গত কয়েক মাসের নানান সাফল্য নিয়ে। আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনাদেরও মন ভালো হয় এবং ভারতের জন্য গর্ববোধ করতে পারেন। যদিও বিগত কয়েকদিনের বা কয়েক মাসের নানান ঘটনায় ভারতের জেনজি বা ভারতে যে গতি প্রকৃতি ঘটনা প্রবাহ চলেছে, তাতে আমাদের কিছুটা মন ভারাক্রান্ত হয়েছে এবং ভারতের পক্ষে সেটা সুখকর ছিল না। তবু এই ঘটনার আবহে ভারত যে যে জিনিসগুলো, ভারতের ইয়াং জেনারেশনস যে জিনিসগুলো অ্যাচিভ করেছে, সেটা সত্যি গর্বের বিষয়। এবং আমরা নিশ্চিত আশা করব যে ভারতের ভবিষ্যৎ এবং ভারতের ইয়াং জেনারেশনস ভবিষ্যতে আরও অনেক সাফল্য অর্জন করতে থাকবে। বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং খেলাধুলা, এই দুটো ক্ষেত্রে যদি যে দেশের ইয়াং জেনারেশনস বেশি সাফল্য অর্জন করছে, তার মানে তারা নিশ্চয়ই ঠিক রাস্তায় আছে এবং তারা নিশ্চয়ই ফিউচারকে দেখতে পাচ্ছে এবং ফিউচার তাদের জন্যে অপেক্ষা করছে। শ্রোতবন্ধুরা, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে, আজকে আর কথা বলার সময় নেই। আমি আবার আসবো আপনাদের সাথে কথা বলতে পরের মাসের দ্বিতীয় রবিবারে আলাপ অ্যাডিলেড অনুষ্ঠান নিয়ে। আমাদের অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড প্রতি মাসের দ্বিতীয় রবিবার দুপুর একটা থেকে দুপুর দুটো পর্যন্ত এক ঘন্টা ধরে হয়। এই অনুষ্ঠানে আমরা নানান ধরনের সাবজেক্ট নিয়ে কথা বলি এবং তার সাথে থাকে সুন্দর সুন্দর মিষ্টি বাংলা গান। এই অনুষ্ঠানে পুনঃপ্রচার হয় রবিবার রাত এগারোটার সময়। আপনারা এই অনুষ্ঠান আবার শুনতে থাকেন, আপনারা আমাদের অনুষ্ঠান শুনুন, আপনাদের মূল্যবান মতামত জানান। আমরা আপনারা আমাদের ইমেল করতে পারেন, আপনারা আমাদের ফোন করতে পারেন। আপনারা আমাদের অনুষ্ঠান শুনুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। অনুষ্ঠান শেষ করব এই সুন্দর গানটি দিয়ে। লালমাটির দেশের একটি গান শুনব শিলাজিতের কণ্ঠে, বিখ্যাত সুন্দর গান। আপনাকে আমাদের গ্রাম বাংলার ছবি আপনাদের সামনে তুলে ধরবে লালমাটির সরানে।